0: করবি এবং ভিডিও মেগে ডুয়ান মাপে
1: Hey, yo, man. Damn, what's taking homie so long, son?